0: অগ্নিরঞ্জন, অলোকনিরঞ্জন।
1: ওহো স্বামীজি, প্রণাম করি। এই
2: স্বামীজি যে ছালা কিছু চলাউন ভাগ
3: বুঝি মই।